ভগত নাম সে লাগান লাগি তি মেলবে সেল তোমারি ভগত নাম সে লাগান লাগি তি মেলবে সেল তোমারি।